আজল দিও খোদে মের দিও গুলো আসিন হ্যাশট্যাগ সিনে টাকা তো ছো গর নিয়ে দর্দ চব এলো জলম দেখে সলাম না দে লোকে আশিকি দরজে পে বার মাসাদ কুরবান হাওয়ে বেজে দরব তে জলম দে মেরে পিসি চিকিনি গেন ইয়ারে ছোলে লিবেন কোন বিনে কুরবান পরি খাসি ও পর চকলব হাত চারখ পালে কে সে বুকো